0: হয়েছে। তুমি না হয় চলে যাচ্ছ।
1: For truck paramedic 13, you can cancel.